มาตั้งยังมันไม่ตัดไงเปลี่ยนคนไม่ละคนอะไรหมดนะทำไปเรียกชุกชิบยันชูริจ้าไปตีคอมพิวเตอร์กินด้านดูแค่ตัวไปจะตายเอาดูสิเฮ้ยแม่งมาในงงงคนทำไม่ได้คนน้ำหมดแล้วทำไม่ได้কম্পিউটার বিক্রি করলে শিকাউনে আনি মারমাত গরলে নেপালকে নম্বর ওয়ান হারু এন্ড সাতুর এডুকেশন সেন্টার হনিয়াল ও সিপিএন মাতে কম্পিউটার পাউনুকা সাথে কম্পিউটার শিকাউনে রকেই কতম বিক্রি হালে মা ঘরমা বিগ্রো ঘরমই ব্যাংক বই হবে স্কুল অফিস দুনসুকে সং সস্তামা বিগ্রো এই আয়রা প বানাউনে সুবিধা পিন ছয় জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাচ্চা কুপিন ব্যবস্থা আছে হই কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম

শনিবার ডাক্তার ইকবাল আহমদ এমবিবিএস এমডি বরিষ্ঠ ইউরোসার্জন তথা মূত্ররোগ বিশেষজ্ঞ প্রত্যেক শনিবার ডাক্তার বরুণ দেব এমবিবিএস এমডি বরিষ্ঠ সার্জন নাক কান ঘাঁটি রোগ বিশেষজ্ঞ প্রত্যেক শনিবার ডাক্তার নীরজ খড়কা এমবিবিএস এমডি বরিষ্ঠ ছালা তথা যৌন রোগ বিশেষজ্ঞ প্রত্যেক শনিবার বরিষ্ঠ ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার সঞ্জু ঘিমিরে প্রত্যেক দিন বরিষ্ঠ স্ত্রী তথা প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার সুবেশ কুমার শাহ প্রত্যেক দিন ডাক্তার শিবরাজ শর্মা এমবিবিএস এমএস ক্যান্সার সার্জন প্রত্যেক শনিবার ডাক্তার সরোজ অধিকারী এমবিবিএস এমডি মনোচিকিৎসা প্রত্যেক মহিনাকে তেসরো শুক্রবার ডাক্তার অনিস অধিকারী এমবিবিএস চৌবিশে ঘন্টা ডাক্তার শিশুপাল মন্ডল এমবিবিএস চৌবিশে ঘন্টা ডাক্তার বিকি সাহা এমবিবিএস চৌবিশে ঘন্টা ডাক্তার অমোক উপাধ্যায় এমবিবিএস চৌবিশে ঘন্টা ডাক্তার চন্দন সাহা রেডিওলজিস্ট প্রত্যেক হপ্তাকে মঙ্গলবার বিহিবার র শনিবার দিবসো তিন তিস বজে ডাক্তার প্রদীপ পান্ডে সোনোলজিস্ট প্রত্যেক দিন বিহান আট বজে দেখি দশ বজে সম্ম ডাক্তার সবিন লুইটেল রেডিওলজিস্ট দৈনিক দিবসো দুই বজে দেখি পাঁচ বজে সম্ম সম্পর্ক অস্পতাল ডাইরেক্টর প্রমোদ কৈরালা সুকুনা সামুদায়িক হসপিটাল প্রালি সুন্দর হরিচা দশ গ্র্যাড চোক মোরং মোবাইল নম্বর অন্ঠানব্বে পাঁচ বিশ অড়চালিশ দুইশে সড়চালিশ ফোন নম্বর শূন্য একাইশ পাঁচ অড়চালিশ সাতশে ছয়াশি